0: নামগুপা খবর এস আই এর হাজারগুনি খরুকটকলসিনি ফুনামানগে পরাঙ্কো বিমুসেগাতানিগে থামগুপা বাকসকবা হা
1: ইয়া নিউমেরেটর আংনি নকনারে বাগিননিক না উনুরাঙ্গা মাইকো দাকপো
0: আলটু আবা জুন কোলাচিয়নি জুলাই খরুকসকু তারিকনা বিমুসেগাতনার ইবা ও ঠিকঠাকবা উইয়াতানির হো নাইবো
1: ইনদিবা সিঙ্গানিরাং দমোদে
0: উনাবা জাজেংনাবে আলটুয়েন নাকনি বুথ লেভেল অফিসার মুং বাকসা গলফয়ে নাকনি উইনা নাঙ্গানিরাং হো সিঙ্গিরানামান গেন
1: আরো ইয়া বিএলওনি নাম্বার কোরা বানুনিকো মানতে
0: সাসকু বোয়া জিরোনা কল খাবো আরো নাকনি বিএলও কো মাসিনা গতা ডাকচাকানি করাবো আর ECINETF কো ডাউনলোড খাইনবা নাপাঙি নিবো আর উনা ডাকচাকানি কো নাঙামা থালাতানি রাঙ্কো নাঙামা না সিমাং সান্দি নিনা গতা মানগেন
1: আলটুবিয়াদে
0: ওয়ে বিমু সেগাতরা মামুং লেখা নাঙ্গজাবা না আখাকেত কপা উয়াতানি রাঙ্কো সান ওনাতাইবো আর নাকনি বিএলও বাক্সা খবর আগ্রকবো
1: কিসিক্রাবো দালো নাঙ্গনি খাকেত উয়াতানি খনালো খাকেত কপা উয়াতানি কো সে রাখিনা ডাকচাকে ডাকচাকানি কো নাঙ্গদে বিএলও না কল কবো আর নাকনি সিঙ্গানি রাঙ্না গানচাকানি কো মানবো
0: ইয়া হাজালগানি খরুক তকলসিনি বিমু সেগাতানিয়ারা জুন খোলাচিয়নি জুলাই খুব্রুকসকু থারিকোনা ওয়াঙ্গেন নাংরম্বো বাকরম্বো আরো ছানছা পাখো মানবো ইয়াকু ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া।

0: tabo.
1: May nakabat hari da panirang.
0: Je kai songni bimurang ko dengtang atani, nakni bimongo segwalani, nakni nukoni jitang ba mandirang, ba ketal bot pu namat gepa mandirang ko segat namat gen.
1: Al tu ade, ndi bayar mai nagam chata.
0: Electoral roll ka khet ka bim ko sega tanera a songo songdong kham ga pa mandirang na antang tang ni bul ko chakale bot pu na aru chakatele sasun ka ani bul rang ko mangrak patan da tak chaken
1: o da ko de ngai jo
0: mathelani nak ni bakramani na
2: bel rang haja gani khok tok gisini esan na siman no konari bang odi wam khulum chak sobo aru na ni bota dita rang ko na mini rupo year form ko ga pat po aru electoral roll ka khet tonge ketal ku yatan rang dongo de apation bo mai ba agan thala tani rang ko nang ni ke o de andan khana man ga pa voter helpline number sas ku bonga 0 na khol ka bo Voter Helpline app ko download kabo ba voters.eci.gov.in website na pangi nibo unagreba na www.cuomeghalaya.nic.in website na pangi nina gatabaman gen nangni phunane nangni khurang nangni bakrimani gamchat pia yakhu yatkupa chief electoral officer meghalaya
3: Nasimang ni dakna nang nirang althubea. Kasa pai yanu nang ni gmen se rakhe nerong omong ja warangko nien ba enumeration form ga patte soi khat ko. Aro banoba gwalani rang ko tarir apna nang ode angna uyat po.
4: Indian Election Commission jun kholachi tarikoni julai ko ruks ko tarikona special intensive revision ni katham ko ba kho aba chinga tenga ha. Boot level officer ang nasimang ni nokan chuna ri angen.
1: Nokan chuna?
4: Oi, nokan chuna ni angen ba. Omong nasimang ni duplicate enumeration form ko ga patchina ungen. Aro khisa ko nasimang rakhi china don bagen. Nam main althua ba.
1: Alo bijo bisongni rebau na simang mamu lekha go bon nanang jawa
5: anga nokko dongjaw sei
4: o jajing nanang jawa ba dongjaw ba bielo rangan enumeration form ko nokni du basulon do nagen ba aru khoma nang khujana de pete woman sanga thamna khu reba ko thae gen aru na amai ba si ani rang dongin chimo de woman na kol kha ai gol patna ba ma na gen
5: o yara na menal chubia de ndi ba anga ra yakko banoni ko thale ra gen
4: ndin khana man gupa voter helpline number subscribe bo jiro na kha atbo ba voter helpline app ko download khabo ba voters eci.gov.in website ona na পাঙিনিবো আর উনবক্সাও www.ceomeghalaya.nic.in ওয়েবসাইট ওনা বানা পাঙিনি নামান গেন
5: নাকনি খুরাং নাকনি পুনানিবল নাকনি দোগা চলন উকো গমাতনাবে ইয়াকো উইয়াতপা চিফ ইলেক্টোরাল অফিসার মেঘালয়া
6: ইয়া নাকাসওয়ানি টুরাম দাওনা সিমানা আইনি কথা বা লিগ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম ও জুভেনাইল জাস্টিস কেয়ার এন্ড প্রোটেকশন অফ চিলড্রেন एक हजार गनी चिबुआनी चिबुआनी मन जेरिल आर मराक आरो गंगचिरा सेच मराक नि आगन गखानी को खना सुनमन गेन
7: अंगाकना तुम सोइंगबा सकांतिकोन या प्रोग्राम ओनर रमसक्सवा आरो द आलो डिस्ट्रिक्ट लीगल सर्विस अथॉरिटी नि गता अंगा ग्रांगचिरा सीएच मराक लीगल एड काउंसिल Aro ang baksa yano dongengpa advocate Jeril Armarak assistant public prosecutor Jayan Tura Korto assistant public prosecutor Aro Tura Bar Association secretary bok ngiachem anga ya programona bikorum chaksua sir andakke ancheng the law hai ya juvenile justice act care and protections of children 2015 ni gaman thalatani ko aro ma sir aniko dakangna Anjing plakan masia bisarangara songni krongrang aro bisarangara anjingni asongko mukhangchi dilnagapa anjing da auroro banga social media ba entertainment rango anukna gata matlinga chunchun gapa bisarangni unhealthy activities so influence ungani ko bangni nikna gata matna da alo angas khangpa circus naskinga na aya juvenile justice act care and protections of children 2015 ni gaman khandike thalatna mangenma
8: ya mathelwea ya juvenile justice act care and protection of children act 2015 ya khudung thang mancha bi sarangna tharigmun niyamwa ya niyam ko niyat genchum ode ino thok bri dakke mangna bisong thariya skhang para bi sa je mangan dosi dakachum ba niyam ni khosa ko khamrang ko khachum ba niyamung nangrakani uachum yana geisa geisa gabara bi sarang je rangan gala khum manachum ba bisa gal chpakhu man ge parang warang na thari man bangwa geisak bara ya niyamo adoption ni bidungo bai no thari ha mai da kerang adoption khana man genchum geisak bara ya bisa rang ni khosako dosi ko tak barang ni bidungo ba ya no niyam ko thari ha ya juvenile justice act ko nirokna gata dungthang dungthang board committee ba agency wo tak barang ko ba নিয়ামো জানাবগমন দো আর ইয়ারংক কনস্টিটিউট খাটনাবা ইয়ারংক সংনা গতাম নিয়াম রঙ বাইনো আগানগমন দো ইয়া জুবিনাল জাস্টিস মুকসং মানসা নি বিশা গালচিপাখো মানগবা রঙ আর বিশা দোষী দাকবা রঙ ইয়া মা আংক মাই ডাকে মংনা নিরক সানি মং মাই ডাকে মংনা বিশং সোসাইটি রঙনা রা বা ফুলনাস খাং রিহেবিলিটেশন আংক খাই মংনা ইয়া রঙ মুকসং আনিও দোনে মংনা দে থারিগমন ইয়া এক ইয়া এক মুকসং মানসা আনিয়ান বিশা জে মঙান গালচিপাখো মানাছম ও মংনা গতবা জেখাই মা আফা রং গালচিপাখো মানগবা রং না ফস্টার পেরেন্টস বা এডপশন না ও ডাকবা রং মানবাই মুকসং আনিও দোনে মংনা থারিগমন নো
7: নাকি স্যার ইয়া এক খোরা বাদিয়া বুসিও আবাচিঙা তাহা আর ইয়ানি গামছাতানি কো থালাত মাতগেন মা
8: ইয়া এক কো আবা ছেঙা তা দেশ খাং ওবা দোয়াছম জুবিনাল জাস্টিস এক হাজাল গনিও থারিগমন নিয়াম দোয়াছম ইন্দিবা নিয়াম রঙরা মতাম মতাম রঙ খাবার খাজাহা উনি আসেলো মিনিস্ট্রি অফ ওমেন এন্ড চাইল্ড নি রিকমেন্ডেশন ফাংচা কেমং না দে ইয়া নিয়াম কো ডিসেম্বর খোলাচি হাজাল গনি চিবং আও প্রেসিডেন্ট নি এসেন্ট কো মানাহা দা কেমং এসেন্ট কো মানানি জামানো ইয়াকো জানুয়ারি নি খাংপা হাজাল গনি চিদকনি ইয়াকো এপ্লিকেবল ওয়া তাহা
7: ইয়া জুভেনাইল জাস্টিস অ্যাক্ট কেয়ার এন্ড প্রোটেকশন অফ চিলড্রেন 2015 আরা ইন্ডিয়া আসং গমক নান এপ্লিকেবল ওয়া মাস
8: ইয়া নিয়াম দে গমক ইন্ডিয়া আসং গমক নান এপ্লিকেবল ওয়া নিবাং বাই নো জানাব গমন দোয়া জম্মু এন্ড কাশ্মীর স্টেট তো দে এপ্লিকেবল উংজাওয়া নেমন জানাব গমন দোয়া বিসংগো ওয়াটছাং এদে ইয়া ইন্ডিয়া গমক কোন এদে এপ্লিকেবল দে ওয়া
7: স্যার মঙ্গবন সঙ্গানি রা ইয়া একনি গতা জুভেনাইল নন বাইতা বসিনি বিসারং কুমুক সঙ্গা
8: জুভেনাইল নে আগানন বিলসি ছিছাত গাবখু গিজাকবা ছাদাম বেরং খবা মুকসঙ্গাই নো
7: স্যার ইয়া একনি গতা জে বিসারা হিনেস অফেন্স কো কাহা ওয়ানদকবা বিসারং কোরা মাইদকবা নকো দুনাচম
8: হিনেস অফেন্স কো খাগবা বিসারং কো দে আনচিনি অবজারভেশন হোম রং দুঙ অবজারভেশন হোম রং দুনা ইয়া হিনেস অফেন্স তো বগে গনি দুঙ কে সাকবা সিরিয়াস দুঙ সিরিয়াস অফেন্স খাগবা বিসারং কো বা ইয়া অবজারভেশন হোম মো দুনা নে দে হিনেস অফেন্স ইয়ারংখোবাই অবজারভেশন হোম অন দুনা
7: আর স্যার ইয়া জুভেনাইল জাস্টিস অ্যাক্ট কেয়ার এন্ড প্রোটেকশন অফ চিলড্রেন 2015 নি প্রসিডিউর কো চুনা থালাতনা গতামত গিনমা
8: ইয়া জুভেনাইল জাস্টিস অ্যাক্ট 2015 কেয়ার এন্ড প্রোটেকশন অ্যাক্ট 2015 নি প্রসিডিউর রঙারা ডাকে উঙা ইয়া অ্যাক্ট নি গতা জে মাং বিশা রঙান নিয়াম নাং থিন গ্রকানি খো ডাকা চুম্বা নিয়ামনি খোসাকো খাম রং খাগবা রং ওয়াচুম্বা রংনি খোসাকো নিরক সান্দি ওয়া মাংখো নিছিনা গতা ডাকে মাংনা দে জুভেনাইল জাস্টিস বোর্ড কো কনস্টিটিউট খা ইয়া বোর্ড নি গতা জে বিশা রঙান দোষী রং ডাকাছম বা উংগিজা খাম রং ডাকাছম ওয়া মাংখো খাং পাদে পুলিশ রং আনথাং থাং কাস্টোডিও রা কাস্টোডিও রা আনি সময় পুলিশ রং আনথাং থাং কাস্টোডিও বা জে মানদে বাইয়া দোষী ডাকবা বিশা রং কাস্টোডিও রা আগানছম বা মাং নি রেসপন্সিবিলিটি ওয়াই বিশা রং নামে ডাকে নিরক কেমং না দে জুভেনাইল জাস্টিস বোর্ড তো না কান্থা খোলগ্রিক ব্রিনি গেসেপন সোখাতনা উনি জামানো কান্থা খোলগ্রিক ব্রিনি জামানো জুভেনাইল জাস্টিস বোর্ড ইয়ানো ডিসাইড খা ইয়া বিশা খোরা বেলো বা জামিনো ওয়াটার কেনমা মা ইয়া বিশা খোরা অবজারভেশন হোমো দোনগেন যেন সময় ইয়া বিশা কো রুমগেন উনি সময় মা আফানা বা খবর কো ওনাতনা নাঙা উনি জামানো ইয়ানি যে খেস তো ফাংচাকা যে খেস দালা ছোনা অন্য ফাংচাকে মানে দে খেস ছোনাই গেনছিম ওদে বা ফেটি অফেন্স নে গানগেন যে দোষী রংনান বলছি গথা মোনা মাংসান বা ফাইনছি বোনাত না মানগবা দোংগেনছম ইয়া দাকবা রং ওদে বিশা রংনা বেলকন দ্রুঙাতায়া আর মা আফামুং আপসান ওয়াটার ফ্লাইয়া উনি জামানো দে ইয়ানো সিরিয়াস অফেন্স উংগেনছম ওং ওদে বলছি গথাম বা উনা বাতকবা বলছি স্নিও না খংখং সাজা রংখো জানাবগমন দোয়া ওদে বা বলছি স্নি না বাতকবা সাজা রংখো জানাবগমন দোয়া ওদে এনকোয়ারি খামতং খাখেত নাংন কানি গতা ইয়া বিশা রংখো অবজারভেশন দোনে মংনা এনকোয়ারি রংখো খা এনকোয়ারি নি জামানো ইয়ানো এনকোয়ারি বোর্ড না উনাতা এনকোয়ারি বোর্ড যেন সময় এনকোয়ারি রংখো মাছত গেনছিম উনন প্রিলিমিনারি এসেসমেন্ট রংখো বিশং ডাকা প্রিলিমিনারি এসেসমেন্ট রংখো ডাকানি জামানো ইয়া বিশারা বাইতা বলছিছম ওয়াগমখো নিগেন জেখাই বলছি ছি দকনি বলছি ছি ছেতো না বংদে ইবি ইসারংখো আর ইয়ারংনি ডাকা খাম রঙারা বলছি স্নি না বাতকা বা খাম রংখো বা দোষী রংখো ডাকেনছে মদে ইবি ইসারংখো নিগ্র কেমংনাদে বলছি ছি দক বা ছি ছেতো না উঙ্গবাবি ইসারংখো নিগ্র কেমংনাদে ইবি ইসারংখোরা চিলড্রেন্স কোর্টো ট্রাই খাটনা গতা বা মুখর দৌমা ছালাই না গতা তাকে ওয়াত কেনমা মাই ইবি ইসারংখো জুবিনাল জাস্টিস বোর্ড নি গতান ছালাই নিখো ডাকেন ওয়ারংখো ডিসাইড খা উনি জামানো ইয়া বিশারংখো চিলড্রেন্স কোর্ট চি ওয়াতাতনাস খাং দে ইয়ারংনি বিশংনি বিমাং রংখো নিগেন বিশংনি গিসক রংখো নিগেন আরো বিশংনি ওয়া দোষীখো দাকমতং বা নামগিজা খাম রংখো খামতংরা বিশংরা ইয়া নামগিজা বা খাম রংখোরা মাসি সকবং আমং কুজাওয়া রংখো গমখো নিগ্রকানি জামানো চিলড্রেন্স কোর্ট টোনা ওয়াতাতা চিলড্রেন্স কোর্ট বা উনি জামানো দে নিথায়া হনো ইয়া বিশারংখোরা চিলড্রেন্স কোর্ট টোন মুখডোমা রংখোরা ছালাইনা মানগেন মা মানজম মখো নিগ্র কেমংনা দে ইয়ারনো মখডোমা রংখো নিগ্রকে ছালাইয়াঙা মখডোমা রংখো ছালাই গেনছিমন জেখাই ফেটি অফেন্স বা ছুনছনগবা দোষী রংসা নয়া ওদে উখো সামারি ট্রাই ডাকে মংনা দে বিশং নিগ্র কেমংনা দে বিছালাঙা উনি জামানে সিরিয়াস ওংখালগবা রং ওয়াং ওদে ওয়াকো ওয়ারান্ট কেস গতা ছালাইয়াঙা নেমনা দে ওয়ান হিনিয়াস অফেন্স যে মাংখন চিলড্রেন্স কোর্ট না ওয়াটার দাখো মানগেনছিম যে বিশারাঙান বলছি ছিদক বা চিছাত নি গিসে পংগবা রংখো চিলড্রেন্স কোর্ট নি গতা ছালাইয়াঙা নিখো দাকসে খা
7: জুবিনাল জাস্টিস বোর্ড তো সাউরং কমিটি মেম্বার ওনা গতা মানা
8: জুবিনাল জাস্টিস বোর্ড তো সাকথাম দোঙা সিখাংপা দে ওয়ান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা আনসুমদে ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস উনি জামানোতে সাকনি সোশ্যাল ওয়ার্কারং ওয়ারং বা দোঙা মেম্বার ওয়ারাঙনি সাকসা মেম্বার দে মিছিগুনা নাংথেলা ইয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইয়ামাং এনো মেম্বার ওফানা গতা বা ইয়ারং বলছি গতামনি এক্সপিরিয়েন্স ওংবংনা নাংগেন নেমিং সোশ্যাল ওয়ার্কার রাঙারা বলছি স্নি এক্সপিরিয়েন্স ওংনাক বংনা নাংগেন
7: আর স্যার ইয়া একনি গতা সাওরং চাইল্ড ওয়েলফেয়ার কমিটি নি মেম্বার ওংনাক তামনা
8: ইয়া একনি গতা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি নি মেম্বার রং দে চেয়ারম্যান দোঙ আর উন বাকসানা সাকপোয়া মেম্বার রং দোঙ আর ইয়ানো মেম্বার ওংনা গতা ইন্ডিয়ান আর জে বা উকনা মানা দে উংজা ইন্ডি মাংবা ওয়া সোশ্যাল ওয়ার্ক রং জে মাঙান বলছি সিনি না দাসিয়াগান গমন গতা খাম খা আছম ওয়া মাং মেম্বার উকনা মানা আর জে মাঙান বি ইসা রংনি সাইকোলজি রংখো পোরাই মংনা দে এক্সপিরিয়েন্স বলছি সিনি রংনি গতা দোংনা মানা চম বা ল অফিস ইয়ারং বা ইয়ারং মেম্বার উকনা মানা
7: স্যার ইন্দাকি ইয়া একোরা জে বিসা আন মা আফা বা বায়োলজিক্যাল প্যারেন্টস নি গালে দোনা খো মানা ওয়ান দাকপা বিসা রং খো ইয়া একো ফাংচাকে নিরক সন্ধিয়া নিখো ওনামা
8: তাইসি আগান গমন গতা ইয়া নো জে বিসা রাঙান দাও মা আফা রং জে মাঙান গালে দোনাং হাছম বা জে বিসা রংখন বেলসি সক দো গিজাখো লেবর খাম খা রংখো রেস্কিউ কাছম বা চকাতানি খো মানাছম ওয়া দাকবা রংখো বা ইয়া একো জানাব গমন দোঙা আর বিসংন নিরক কানি রংখো ওন চীনা গতা ইয়ানো চাইল্ড ওয়েলফেয়ার কমিটি রংখো সেটআপ খা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি রংখো সেটআপ খা এঙ্গন ইয়া গালছপা মানগবা বিসা রংখো নিরক না গতা নো দংথাং দংথাং বিসংন নিয়াম রংখো বা উনা আর বিসা রংনা নাংগনি রংখো জেখাই বেসিক নিডস রংখো না গতা উনো জানাব গমনং দোঙা মংসং বাতে দে আনছিংনি একখো নিয়াতন জুবিনাল জাস্টিস কেয়ার এন্ড প্রোটেকশন অ্যাক্ট 2015 নেয়া নিয়া যখন উনি মংসং বাতে নো বিশারংখো নিরকানি খো জানা পেমং না দে বিশংখো খাংগপা ও দনছেন বা ইয়ারি নিয়ামনি কতা নিনকারনি রংখো উনাং
7: বিশাখোরা মাইদাকে জুবিনাল এনে মাসিনা গতা মানগেন
8: বিশাখো জুবিনাল এনে মাসিনা গতা আরো প্রুফ খানা গতা বিশং বার্থ সার্টিফিকেট রংখো মেসকে মং না দে বলছি চিছাত কাপকু যা ওদে উখো জুবিনাল ক্লেম খানা মাননা নেমং না দে বার্থ সার্টিফিকেট রং দংজা গেনছিমং ওদে স্কুল সার্টিফিকেট রংছি বিশং ক্লেম খানা মাননা জে বিশারান বলছি চিছাত কাপকু যা ছম ও দোষী দাকমতঙ বা উংগি যা খামরাংখো দাকমতঙ ওয়া মাং ইয়াকুব আনথাং থাংনি বলছি চিছাত কাপকি যা নিকো ইয়া ডকুমেন্টস রংছি ক্লেম খানা গতা মাননা
7: স্যার বন খামিস আনিয়ারা ইয়া একো ফাংচাকে জে বিসারাঙান নিয়ামো নাংথঙা ba niyam ni kosakko taka jekon agan genchimude children in conflict with law andakoba bisang nara India government nigita maiba asasti ba punishment rangko onama
8: ta si agan gumun gita ya mokodoma rangko chalai angani jamanu kes chonge basan oyangode ba dosi daka nirang bisongni chonge basan oyangode wa mangna counseling rangko onna punishment gita bisongna counseling rangko bisong attend khatna nanga somai board member rang nigir kem somai donata ta kem serious offense ungga parang ko de nigir kem na wa mangna ba community service rangko onrunga ba observation don nemung na bisong na ba counseling rangko onna nemung na dewa chingni heinous crime ko khagaba bisarang je mangan bilsi chitok pa chi chatrang ngenchum wa mangko ba bilsi chi chat Kapkujang ode observation of Don Nemung Nabishung Nabas Kidapaniko counseling Rankot Naba community service Rankot Na community service Ranko on Genshamuban Dimangba child labor, one idol Rankot de Bishunga onja, one of Nigurka Nemung Nade Yano Bisa Jayan observation homo punishment geta donatakuma natum Yamanko special homo na Ermanga special homo na Don Nemung Nade. Bishongna mai dakke mangna yanoni onkhatangge mangna de society baksa bishong nangrme jangge thangna mangen chumbarang ko sikidapani ko na yamang bulsi chi chat patken chum ong ode punishment ni andaro bulsi chi chat patken chum ong ode wa mangna dungthang aruba observation home ni kita takken dungthang biaprangon andiba bishong ko chitatani ko takska Belsi cicit bat gemenang kau jen semua mayo punishment on gencem. Wah punishment on nani semua mayo bisa ramu absen don berenja. Ya mang dosi takkan ini semua mayo belsi cicit gap kujacem. Aro punishment on nani semua mayo belsi cicit gap kenokcem. Uno bisungna dengtang manca institution kuli gemenang donga. Wah no bisung kau donang ska.
7: Matela sir, nakni chuna ya Juvenile Justice Act, Care and Protections of Children 2015 Act nigaman chuna nambe thalata niko onani na kna thumso inga pa sakantikon matela.
6: Na shimang ay ni kata ba legal awareness program mo on Juvenile Justice, Care and Protections of Children Act azagni chibunga nigaman. Jeril Armarak aro Miss Grangchira Sech Marak ni agan grkani ko knaso namana ha dao sanni chigni baji minute kula chi on delini ko tatska pa bibit party program sms ke bahane bibis ke tarane ko knaso namgen chigni baji minute sot pom pom bibit party charuka sabajyo bibit party hit super hit Savaji minute clutch will be with Bertie Man Chahegit, Kinibajio Delunicotatskakpa, English Koborang, Kinibaji Minichibong, O Delunicotatskakpa, Hindi Koborang, Kinibaji minute clutch, O Delunicotatskakpa, Bibit Bertie program, Katambajio Delunicotatskakpa, Hindi Koborang, Arubon Kami, Katambaji minute morning, Katambaji minichkuna, Delunicotatskakpa, English Koborang, Kukrasanamankin. Yerandal Salo Watatna Singh Kupa program rang Yan Akaswani Tura.

0: yana gaspani thura knatum swengpa sakantinan athamnam dal julajani thet chet tarik bristebratham burpratham wa arya somaina simang dingthang dingthang program rangko ya thura stes doniko rachani supligatham poengatham sameter bahadasar chani kolachigatham kilohas tokna sona maninga taratthamna daksugaman program rangko ba somaina baksa garatinga athamni dokpuwa achi khubrangko nasimang silongoniko kna sona khatamangen dokchi bunga binsen sangma aro unidolni isonar mitlani gitrangko kamatangen dokholachio chadamrangni programo water resource management no national award mangapa riksen ar marakko shimoti anita a sangmani interview aniko khrana tamangen joljol elwin sangmani chasongko targetrangko ba kamatangen snibajio classical tune hindi film ni gitrangko atatgen snikolachio deliuni bibit barati program chetbajio deliuni hindi khobra chet bungao english khobrang chet kngo western music program chet kolachio delioni sports ken che supri bungao delioni hindi khobrang skubaji english khobrang skuchi bungao spotlight program skukolachio delioni bibit variety program chkingbajio delioni hindi khobrang chkingbungao english khobrang arbon kame chkhing chkhingoni chkhing kolachio na bibit variety program rang ko na chimang kna so thai nakta matgen yeranga da thamna dak sogoman program rang onginga dawduk tsen jamano dok bongong ahon achi khobrang ko na simang silong station nikok nang skana man gen yana kaspani thura
1: o meghalay ni mandirang na abul si chichat kapna singa hama andak yong ode na thangni phu na matna ni dalbega ba bulko gamat nabe hajagni ko group tok bulsi ni october 7 tarik ba unas khang bulsi chichat kapha hode yanak ni matgani bulko khangani somoi sokaha unga ba indian election commission special intensive revision ni gatham gapa ba ko abachina tingaha বুথ লেভেল অফিসার রং হাজারগানি কলগ্রুপ তখন সিনি জুন কলাচি তারিখ হলি জুলাই কলগ্রুপ স্কুল তারিখ কোনা নাসিমনি নকনারি রঙ্গেন উনি গমন দামি লেখা রঙ্গ তারি দুই সুবো হাজারগানি কলগ্রুপ তক বল সিনি আগস্ট বোমা তারিখ কোনা সিমাংনি বিমু রঙ্গ ইলেকটোরাল রোলো সেকাতানি বুট খামগ পাও গেন মাই বা গোয়ালানি বা খামানি রং দো দি হাজারগানি কলগ্রুপ তক বল সিনি আগস্ট বোমা তারিখ আর সেপ্টেম্বর ব্রি তারিখ নি গিসে পো তারি দাপনা সময় রঙ্গ নাম গেন অক্টোবর স্নি তারিখ বল খামগ পা ইলেকটোরাল রোল কোনা খাদাত না সিখাং নামি বিমু কাকে তো পাও না নাম গেন সিখাং বা চাংনা সেকাতানি কো তাকি মা ইয়ানাল থুয়া বা নামি আদু কো সংদু kamani aro bulsi ko sakyo ni gupa lekha rang baksa na passport size photo ko sa nangaya ba na anak ni jaka tele matgaman bol rang ko jakhalbo na ang din ka na matgapa voter helpline number sa sku bunga jiro na kabo voter helpline app ko download kabo ba voters.eci.gov.in no na napangini bo una agri ba ceo meghalaya.nic.in no na napangini na matgin pun gupa ubo may nanak ni kurang gamsata yakup yat gupa chief electoral officer meghalaya
2: নামগপা খবর এস আই এর হাজারগানি খরুক্ত বলছিনি পুনা মানগে পরাঙ্ক বিমুসে গাতানি গথামগপা বাকসক বাহা
3: ইয়া নিউমেরেটর আংনি নকনারে বাগিন নিক না উনো রাঙা মাইকো দাকপো
2: আলটু আবা জুন কোলাচিয়নি জুলাই খরুক স্কু তারি কোনা বিমুসে গাতনার এবা ও ঠিকঠাক বা উয়াতানি রাহ নাইবো
3: ইন্ডিবা সিং আনি রাম দমোদে
2: উনা বা জাজেং নাবে আলটু এন নাকনি বুট লেভেল অফিসার মু বাকসা গল ফয়ে নাকনি উইনা নাঙানি রাঙ্ক সিংরা না মান গেন
3: আর ইয়া বিএলনি নাম্বার কোরা বানুনি কো মানতে
2: সাস খু বোয়া জিরোনা কল খাবো আর নাকনি বিএলও কো মাসিনা গতা দাকচাকানি করাবো আর ECINETF কো ডাউনলোড খাইনবা নাপাঙি নিব আর উনা দাকচাকানি কো নাঙামা থালাতানি রাঙ্ক নাঙামা না সিমাং সান্দি নি নাগতামান গেন
3: আলটু বিএলে
2: ওয়ে বিমু সেগা তোরা মামুং লেখা নাঙ্গজাবা না আখা খেত কপা উয়াতানি রাঙ্ক সান ওনাতাইবো আর নাকনি বিএলও বাকসা খবর আগ্রিকবো
3: কিসিকরাবো দালো নাংনি খাকেত উয়াতানি খনালো খাকেত কপা উয়াতানি কো সে রাখি না দাকচাকে দাকচাকানি কো নাঙোদে বিএলও ইনো কল কাবো আর নাকনি সিঙানি রাঙ্গনা গানচাকানি কো মানবো
2: ইয়া হাজালগানি খরুক তো পলসিনি বিমু সেগাতানিয়ারা জুন খোলাচিয়নি জুলাই খুগ্রুক স্কু থারিকোনা ওয়াঙ্গেন নাংরম্বো বাকরম্বো আরো ছানছা পাখো মানবো ইয়াকু ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া
4: Oi ruga maina sana rawa dut khunta kinis khaya
5: plus f chin ko ninga chimbo
4: ye plus f ni gamun on tisa thangat na mangin ma
5: nama siama jin salon a cha ani rang ko chaun bn ko lakat kapa mangrakat kapa aro chuong pa vitamin rang dong jaon mandeni chanchiani ko bulgriata aro bn bimang ko banu mata uni gamun sa cha ani rang ko brion plus f chin nang pa ko sa brevo uno vitamin aro iron gnang bn bimang ko mangrakat na aro an sing baljoke rakhina gata cha ani bostu rang ko brion plus f ni chin nang pa ko sa brevo yako commissionerate of food safety meghalaya shillong ni gata uyating

0: নামগুপা খবর এস আই এর হাজারগুলি খরুক্ত বলছেন নামানগে পড়াঙ্ক বিমুসে গাতানি গেথামগুপা বাকসক বাহা
1: ইয়াই নুমেরে ছাড়া আংনি নকনারে বাগিন নিক না উনো রাঙা মাইকো দাকবো
0: আলটু আবা জুন কলাচিয়নি জুলাই খরুক স্কু তারিখনা বিমুসে গাতনার এবা ও ঠিকঠাক বা উয়াতানি রাহ নাইবো
1: ইন্ডিবা সিঙ্গানি রাং দঙ দে
0: উনাবা জাজেং নাবে আলটু এন নাকনি বুথ লেভেল অফিসার মু বাকসা গল্পে নাকনি উইনা নাঙানি রাং কো সিঙ্গেরা নামান গেন
1: আর ইয়া বিএলনি নাম্বার কোরা বানানি কো মানতে
0: সা স্কু বোয়া জিরো না কল খাবো আর নাকনি বিএলও কো মাসিনা গতা দাকচাকানি করাবো আর ECINETF কো ডাউনলোড খাইনবা নাপাঙি নিব আর উনা দাকচাকানি কো নাঙামা থালাতানি রাঙ্ক নাঙামা না সিমং সান্দি নিনা গতামান গেন
1: আলচু বিয়াদে
0: ও এ বিমু সেগাতরা মামুং লেখা নাঙ্গজাবা না আখাক্ষেত কপা উয়াতানি রাঙ্ক সান ওনাতাইবো আর নাকনি বিয়েলো বাক্সা খবর আগ্রবো
1: গিসিক্রাবো দালো নাকনি খাক্ষেত উয়াতানি খনালো খাক্ষেত কপা উয়াতানি কো সে রাখি না দাকচাকে দাকচাকানি কো নাঙদে বিয়েলো না কল কাবো আর নাকনি সিঙ্গানি রাঙ্না গানচাকানি কো মানবো
0: ইয়া হাজারগানি খরুক তকলসিনি বিমু সেগাতানিয়ারা জুন খোলাচিয়নি জুলাই খুগ্রুক স্কু তারিখনা ওয়াঙ্গেন নাংরম্বো বাকরম্বো আর ছানছা পাখো মানবো ইয়াকু ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া
2: নাসিমাংনি দাকনা নাঙনি রং আলটু বেয়া খাসা ফাই ইয়ানো নাকনি গমেন সে রাখিয়ানে রং অমং যা ওয়ারংকো নিয়েন বা এনিউমেরেশন ফর্ম ও গাপাতে সই খাতবো আরো বানবা গোয়ালানি রং কো তারিখ আপনা নঙদে আংনা উইয়াতবো
0: ইন্ডিয়ান ইলেকশন কমিশন জুন ফলাচি তারিখ নি জুলাই ফরুক্স কো তারিখ কোনা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নি গথাম গপা বাকো আবা চিনা তেঙ্গা হা গুড লেভেল অফিসার রং নাসিমাংনি নোকান চুনারি আঙ্গেন
3: নোকান চুনা
0: ওই নোকান চুনা নি আঙ্গেন বা ওমং নাসিমাংনি ডুপ্লিকেট এনিউমেরেশন ফর্ম কো গাপাচিনা উঙ্গেন আরো খুসা কো নাসিমাং রাখি চিনা দন বাগেন নাম মেন আলছু আবা
3: আলু নিজো বিসংনি রেবাও নাসিমাং মামু লেখা হবো না নংজাওয়া
4: আঙা নকো দংজাওসে
0: ও চাজিং না নংজাওবা দংজাওবা বিএল রাঙান ইনোমেরেশন ফর্ম কো নকি দুবা চুলন দনা গেন বা আরু কো মানাং খুজানা দপতে ওমান সঙ্গে থামনা কিন্তু এবা কথা গেন আরুন আমাই বাস আনি রাং দংগেন ছমো দে ওমান না কোল খাই গোল পাতনা বা মানা গেন
4: ও ইয়ার না মেন নাল চু বিয়া দে ইন্দিবা আঙা রে ইয়াকো বানুনি কো থালে রাগেন
0: ইন্দিন কানা মান গপা ভোটার হেল্পলাইন নাম্বার সাসকুবো 0 না কাটো বা ভোটার হেল্পলাইন এফ কো ডাউনলোড খাবো বা ভোটার্স ECI.gov.in ওয়েবসাইট নাপাঙি নিব আর উনবাক্সাও www.ceomeghalaya.nic.in ওয়েবসাইট নাবা নাপাঙি নি নামান গেন
4: নাকনি খুরাং নাকনি পুনানি ব নাকনি দোগা চলন উকো গমাত নাবে ইয়াকো উইয়াত কপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া
5: দন্দা ইসমাংনা মাসুম ফিল্ম নি গীতকো গামা তাংস্কেয়া দো নেনা আরিয়ান আরটি মুখার্জিনি গপা গীতওয়া